0: বড় চিন্তা করতে বসে কাম আছে তুমি
1: মইলে তিম্রো বারে মা সবই করে বুঝি যাই
0: প্লিজ প্লিজ।